0: This is YCRadio.org, the voice of today's generation.
1: Hi, Mom. Is Claire's birthday party today? Me again, Mom. Where did I put my history book? Hi. Sorry, forgot one last thing. Sometimes it's hard to concentrate. At school, I start looking out the window, and then I forget what I was supposed to be thinking about. I know it seems like I don't care, but I do. It's just difficult for me. Love you, Mom. Bye.
2: Join parents and experts at Understood.org, a free online resource about learning and attention issues to help your child thrive. Brought to you by Understood.org and the Ad Council.
3: Are you interested in radio broadcasting? Volunteer to be a staff member and learn what goes on behind the scenes at York College radio station. Bring your ideas and passion, joining a team of your peers in the capacity of on-air announcer, programming, marketing, news, sports, entertainment, visual arts, web design, and of course, music. Whether you are seeking to be an engineer, producer, or wish to have a promising career in the media and communications industry, volunteering as a staff member at YC Radio is a great way to add real work experience to your resume. Come to room 1G06G or call 718-262-5293. That's room 1G06G, 718-262-5293.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
5: What's up, guys? My name is Sho, the president of the Music Production Club at York College, and you're now listening to YCRadio.org, the voice of today's generation.